সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি 18 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 5 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নবমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 5:07:32 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:37:29

তফজুল আলীর গীতর কথারে বীরেন্দ্রনাথ দত্তর কণ্ঠর গীতটি শুনিলে। গীতটির প্রযোজনা আছিল শিল্পীর নিজা। গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনাবলৈ লৈছো পারবিন সুলতানার কণ্ঠরীতি গীত। গীতর রচনা ইউসুফ হাজরিকার।

শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানত এবাৰিয়া মহাব্বতে ছবিখনৰ পৰা লতা মঙ্গেশকর আর উদিত নারায়ণের কণ্ঠৰীতি গীত, গীতর কথা আনন্দ বক্সীর, সংগীত যতীন ললিতৰ।

জানি। শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত মে হুনা ছবিখনের গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর। অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক কে কে আর অলকা ইয়াগনিকর কণ্ঠরী গীতটি।

0: একাকার হয়ে যায়। তেনেকুৱা তো দৃশ্যময় বহু দেখিছো। এতিয়া তোমার এই গানটোরে মই আর মোর সাঁ, এদিন জয়ন্ত হাজরিকা হারমোনিয়ামটা লই পেলে ভূপেন্দার সদায় মাটির বিছনা পাড়া একটা কর্নারর রুম, ভূপেন্দার খুব এইটু প্রাইভেসি আর মানে মাটির মানু, সচ্চাকে মাটির মানু দেই, মাটিত খুয়ে ভাল পায়, এই রুম জয়ন্ত হাজরিকা হেরি করে আছে। আমি হেরি এই গান তোমার লটি ঘটি গান জানো, লটি ঘটি সিনেমাত তো আমি সব আছো, সেই ঘরটুত মানে বহুত মানু, মই, মুনি বিদ্যারাও, দেই রত্নজা, জ্যোতিষ শর্মা, হেরি তোমার মালিগাঁওর, তে আমার সব একটা ফ্যামিলি আর আমি এইবিল করে থাকো। তো তার মাজত এদিন দেখছি ভূপেন্দা জয়ন্ত হাজরিকা এই গানটা মিউজিকর কাম চলি আছে, তেতিয়া একটা গান গায় আছে হেরি তোমার হিন্দি গান কিশোর কুমারর, তেখেতে মুকেশ আর কিশোর কুমার বিরাট ফ্যান পাইছিল, দে সেই গানটো গায় আছে তোমার, বুঝছা না, মানে একলাইন শুনাই দিল তুমি বুঝি পাবা মিলটো, এইটো জিন রাতো কি ভোর নহি হাজ এসি রাত আই, হঠাৎ কাগজ এখন লই ভূপেন্দা নিজের সরু রুমটোর পর ওলাই আহিছে, ওলাই পেলে গাছুন গা আকু গা রানা আকু গাছুন, আমার ফ্যামিলি সবই রানা ভাইটি বলে কইছিল কিন্তু ভূপেন্দা রানা বলে মাতে, আকু গাছুন কিন্তু কি হল গানা গানা, মো দুটা লাইন আহিছে মনত বুঝছ, এটা তোমাক মই কও মই আর মোর সাঁ, বুঝি পালা, দুয়ু দুয়ু রে লগরিয়া, গান লিখা হয়ে গেল। তারপরে ভূপেন্দা সুর করলে ধুনিয়াকে, বাকি এই মুকরাটুয়ে বাকিখানি ভূপেন্দা নিজে করে লইছে। ভূপেন্দা পটকে কলে একটা কাম কর, এই তই গা, জয়ন্ত হাজরিকা রেডি গান গাব, মই আর মোর সাঁ রেকর্ডিং স্টুডিও আমার শ্যামদা সব রেডি, হেৰি তোমাৰ অলকদা এৰেঞ্জাৰ, ভূপেন্দা গাব আৰু গানটো, ভূপেন্দা আছে এই হেৰিতে তোমাৰ ফ্ল'ৰত, এওঁ আছে চিঙি গোটটোত, জয়ন্ত হাজৰিকাই গাব, হঠাৎ ভূপেন্দা গুণগুণাই গুণগুণাই ইফাল ইফালকৈ ঘূৰি ঘূৰি ঘূৰি এই বুথৰ পৰা জয়ন্ত হাজৰিকা মাতিছে ইফালে ইফালে, মোৰ এনেকুৱা ভাৱ হয় ভূপেন্দা চাগে এই গানটোৰ সুৰটো আৰু হেৰিটো লিখা লৈ নিজে সাংঘাতিক মানে ইনভল্ভ হৈ গৈছে, আহি পেলাই কৈছে এটা কথা হল নহয় যুক্তিগত কথা দেই, অকুৰ মুখত, অকু মানে বিজয়শংকৰ, অকুৰ মুখৰ সকলো গানটো মই গাইছো এখন চিনেমাত, এটা হঠাৎকে তোৰ মাতটো আহিলে বেয়া লাগিব নহয়, কথাটোতো সত্য
1: সত্য,
0: এই আণ্ডাৰষ্টেণ্ডিংটো তোমাক কওঁ, কোনো না আক্ষেপ না অভিমান না কোনো কথা,
1: কোনো প্ৰশ্ন নাই,
0: নাই ওলাই আহিলে তই সোমা তই গা, এইফালে এওঁ গীতাখন হাতত লৈ ল'লে,

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্জত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত। লগতে নিউজ অন এ আই আৰ মোবাইল এপতো আমাৰ অনুষ্ঠানসমূহ সমান্তৰালভাৱে শুনিবলৈ পাব। এতিয়া 1:05 মিনিটৰ পৰা ইংৰাজীত বাতৰি দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।
1: This is Akashwani, the news read by Shagun Chopra. President Draupadi Murmu today said that a Viksit Bharat will only be possible with quality education. Addressing the National Teachers Award 2026 in New Delhi, the president said that a society that respects their teachers is a progressive society in right terms.
2: দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কি জয়ন্তী কো শিক্ষক দিবস কে রূপ মে মনাকার হামারে দেশবাসী উনকে প্রতি এবং সমস্ত শিক্ষক সমুদায় কে প্রতি সম্মান ব্যক্ত করতে জো সমাজ শিক্ষকোঁ কা সম্মান করতা হে ও সমাজ সহি অর্থ মে প্রগতিশীল হতা হে শিক্ষক কে বীজ আকার মেরে অন্দর বিদ্যমান বিদ্যার্থী ও শিক্ষক দোনো হি জীবন্ত হয়ে যাতা হে
1: President Draupadi Murmu today presented the National Teachers Awards in New Delhi. 48 selected school teachers from 27 states, 7 union territories and 6 organizations of the central government received the awards. The president also presented national awards to teachers for 21 teachers and faculties of higher education institutions and polytechnics. Prime Minister Narendra Modi has called upon teachers to go beyond textbooks

0: সমস্তই কুশল কামনা করি হরি বল হরি বল হরি বল।
1: আঘোণ মাহৰ পূৰ্ণিমা তিথিৰ দিনা অনুষ্ঠিত হয় এই উৎসৱ। সেইদিনা গাঁৱৰ ডেকা আৰু গৰখীয়াসকলে হাতত একোডাল টোকন বা বাঁহৰ লাঠি লৈ এইদৰে গীত গাই মাগন মাগি ফুৰে। তেওঁলোকে গোৱা এই গীতখিনিকেই কোৱা হয় মহ খুন্দা বা মহ খেদা গীত।

স্থানতে অবস্থান করে, কিন্তু কিছু কারিকরী কারণত কেতিয়াবা তারপরা নির্বাচিত করে লবা ভাষার জাতির প্রথমজন গুরু যদরে বন্দনা করেছিল সেই বন্দনারে আমি শ্রদ্ধা জানাবলে আগবাড়ি সেইজন গুরুক জয়গুরু শঙ্কর সর্বগুণাকর যাকিনি নাহিকেও পাম তুহারি চরণত রেণু শতকোটি বারে কোকরণ প্রণাম ভাষার প্রথমটি গুরু বন্দনা ভারতীয় সংস্কৃতি আর সংস্কৃতির যুতপ্রুত সম্পর্ক সেই সম্পর্ক আমি ইয়ারপরে অনুমান করব পারো যে কি পবিত্র বাঁধনে গুরু আর শিষ্যর পরম্পরা ভারতীয় সংস্কৃতিত অতীজের পর চলি আছে আর তার ব্যতিক্রম নহয়। প্রণাম জানাইছো সেই দুজন গুরুলে, যুজন গুরুয়ে জীবনের পোহর দেখালে, মোর পিতৃ আর মাতৃদ জীবনের প্রথম গুরু। আর আচরিত সংযোগ, মোর পিতৃ শিক্ষক নাছিল যদিও ব্যক্তিগতভাবে প্রশাসনিক বিষয়া আছে,

0: ছাত্রক গোটেই শিক্ষা তিনি গুরুয়ের প্রদান করেছিল সেই গুরুর আশ্রমত। আর যেতিয়া আসলে এজন শিক্ষক হয়ে না থাকি শিক্ষা গুরুলে রূপান্তরিত হয়েছে। আমি আজি সময় সলনি হয়েছে, তো তার পিছতো আমি আমার ছাত্র ছাত্রীসক এজন শিক্ষক হিসাবে মই কবিতা এটা পড়াব লাগে। বেজ বরুয়ার কবিতা এটা পড়াইছো, হেম বরুয়ার কবিতা এটা পড়াইছো। কবিতাটো পড়াই মই কি এঘণ্টার ক্লাসটো করে ছাত্র ছাত্রীসক তাতেই এৰি থৈ আহিলে আমি আসলে শিক্ষা গুরু হব নোৱাৰো। চারিওফালে কি হয়ে আছে, গোটেই সমাজখনত কি হয়ে আছে, দেশত কি হয়ে আছে, পৃথিবীত কি হয়ে আছে, প্রকৃতির প্রতি আমার দায়িত্ব কি, সমাজের প্রতি দায়িত্ব কি, মানুষের প্রতি দায়িত্ব কি, নিজের পিতৃমাতৃর প্রতি দায়িত্ব কি, নিজের জীবনটো বাস্তব ক্ষেত্র কেনকৈ আগবাই নিব লাগিব। আজি মেট্রিকত প্রথম হয় স্ট্যান্ড করা, এটা বারো স্ট্যান্ডও নাই, বা এজন MBBS এন্ট্রেন্সত নিট পরীক্ষাত প্রথম স্থান লৈ উত্তীর্ণ হওয়া এজন ছাত্র ছাত্রীক কটারিখন ধরবলে শিকাটো কিন্তু এগারী শিক্ষকের দায়িত্ব, কারণ সেই বাস্তব জীবন প্রয়োগ করবেন। আর তার কারণে আমি শিক্ষক সকলে সদায় একটা কথাই মানি চলিব লাগবে, মানে নিজেও মানি চলো সেই কথা, আর সেই কারণে কথাখিন ইয়াত উপস্থাপন করবলে সাহস করেছো। ছাত্র ছাত্র জীবন শেষ হয়ে যায়, কিন্তু শিক্ষকর ছাত্র জীবন কেউ শেষ নহয়। এজন শিক্ষক আজীবন ছাত্র, আর যেটা আমি আজীবন ছাত্র হয়ে থাকিম, প্রত্যেক দিনাই যেটা আমি নতুন কিনা এটা শিকিম, আমি আমার ছাত্র ছাত্রীসল শিক্ষা দিব পারি। শিক্ষক এজন সদায় আর্হি, মমর দরে সেই মমদান জ্বলি থাকা মমদানের ওসরে যে কীট পতঙ্গ গুছি আসে তেনেকে আকর্ষণ করবা একটা শক্তি থাকি লাগে।
1: ইয়ার পিছতেই সম্বর্ধিত কৃতি শিক্ষক শিক্ষয়িত্রীসকলের জীবনীমূলক গ্রন্থ সম্বর্ধনা উন্মোচন করা হয়। ইয়ার পিছতেই নির্বাচিত জেলা কৃতি শিক্ষক শিক্ষয়িত্রীসকল সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
2: সেবা বিদ্যা ইয়া বিভক্তিৰে 65 সংখ্যক জেলা শিক্ষক দিবস 2024 এই সমাজ নির্মাণের খনিকর প্রজ্ঞার কৃষ্য সাধনায় বহুজন হিতায়ক বহুজন পোখায় অশ্ব ইতি মহামন্ত্র দীক্ষিত হয়ে স্বকীয় জ্যোতিরে আপনি জ্যোতিষ্মান করলে নবপ্রজন্মর অলেখ কপন তেওঁলোকৰ মনের ক্রমশানাকি হৃদয়ত স্থাপন করলে জাগৃতির বীজমন্ত অসতো মা সদনাময়। এই গুরু গুরুবর আজি 65 সংখ্যক শিক্ষক দিবসের মহেন্দ্র ক্ষণ স্বমহিমারে মহিমামণ্ডিত আপনার জিলা কৃতি শিক্ষকের অভিতারা আদরি পাই আমি গৌরবান্বিত। আপনি সমাজ গঠনের মূল চালিকা শক্তি, শিক্ষাদানের দরে মহান ব্রতত ব্রতী হয়ে ত্যাগ নিষ্ঠা আর কর্তব্যপরায়ণতার যে আদর্শ দেখালে সেয়া নবপ্রজন্মর প্রেরণার উৎস হয়ে রব। আশা রাখিছো আপনার ত্যাগ আর একলব্য সাধনার এই অক্ষয় ইতিহাস সংযোজিত হোক নব নব পৃষ্ঠা, যার আধারত গড়ি উঠক স্বদেশ স্বজাতি আর সমাজের কল্যাণময় এক অনন্য ভবিষ্যৎ। আজির এই পবিত্র ক্ষণত আমি আপনার সুস্বাস্থ্য আর সমৃদ্ধ জীবন কামনা করছো। তস্ময় শ্রী গুরুয়ে নম। আনন্দ কুমার দাস, জিলা আয়ুক্ত শোণিতপুর, সভাপতি উদযাপন সমিতি, রাজেন আচার্য, সহকারী আয়ুক্ত শোণিতপুর, বিদ্যালয়সমূহর পরিদর্শক ভারপ্রাপ্ত শোণিতপুর জেলা সংমণ্ডল, 65 সংখ্যক জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতি।
1: এইখিনিতে আমি লগ পাইছিলো কেইগৰাকীমান কৃতি শিক্ষকক, আহকচোন তেওঁলোকের মনোভাব জানো।
3: মোৰ নাম শ্রী অনিল কুমার ভূঞা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাবাৰী মধ্যমীয়া বিদ্যালয়। অনুষ্ঠানটি বড় সুন্দরকৈ হয়েছে আর বিশেষকৈ এটা অনুভব করেছো যে যদি ডিজিটালাইজ হয়েছে এটা বড় সুন্দর হয়েছে, একটা সুন্দর পরিবেশ আর বড় ভাল লাগিছে।
4: মোৰ নাম শ্রী দিলীপ তালুকদার, মই তেজপুর অসমীয়া বালিকা মজলিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 1901 চনত আমার শিক্ষকতা চাকরি যোগদান করেছিল আর তেতিয়ার সুদীর্ঘ 26 বছরে মই খুব যিমানখিনি পাৰো লৰা ছোৱালীক মানে চেষ্টা কৰিছোঁ যাতে ভাল হওক। এইখিনির লগতে ধরক এটা একটা সন্মান পালে মোৰ এটা আৰু দায়িত্ব বাড়ি গেছে যাতে আৰু আগবাড়ি যাব পাৰো এনেকুৱা কামত। সেই আর সমাজখনের লগত সদায় মই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছো। শিক্ষকতা এটা কয়ে আছে বৃত্তি নহয়, এটা সেবা। আমি যিমান পাৰো যিমানখিনি সময় পাৰো তেওঁলোকৰ লৰা ছোৱালীৰ লগতে লাগি থাকো। আর আমার বিদ্যালয়ৰ লৰা ছোৱালীসকল প্রায় মানে একেবারে দরিদ্র সীমারেখার তলর, গতি আমি ভাল করা আমার একটা ডর চ্যালেঞ্জার। আমি তো ঘর যাবলেও চেষ্টা করো যান পারো, আর্থিক অবস্থার পর্যন্ত আমি মানে খবর রাখবলগা হয়, মানে মানে এইটহে আসল।

0: আসল যিখিনি ধরক ধনী ছাত্র তেওঁলোকতকৈ এইখিনিহে আমার গুরুত্বপূর্ণ ছাত্র, এইখিনিক যদি আমি কিবা কৈ অলপ হলেও ভাল করে দিব পাৰো, আমি ভাবো মানে বহুত ভাল করা বলি সমাজখন মানে বহুতো শুদ্ধ পথত আগবাড়ি যাব।
1: মোৰ নাম শ্রী সুজয় বসু, মই তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর মই 1992 পৰা শিক্ষকতা কৰি আছো। খুবই ভাল লাগিছে, ইমান দিনের কষ্ট করার বাবদ একটা স্বীকৃতি পালো সরকারিভাবে, এইটার কারণে নিজে উৎফুল্লিত। আর মই ভাবো যে শিক্ষার লগত জড়িত যেহেতু ছাত্র ছাত্রীর সাফল্য আর ছাত্র ছাত্রীর মুখের হাঁহিয়ে মূল সাফল্য বলে ভাবো। বলে
2: আমি যে লগ করেছিল রাজ্যিক বটা প্রাপক তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক ডক্টর প্রবীণ কোচ ডাঙরিয়াক, আহকসুন তেখেতর বিষয়ে জানো।
3: মই তেজপুর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দী বিভাগের বিষয় শিক্ষক, লগতে মই বহুখিনি কাজের লগত জড়িত হয়ে আছো। যেনেকৈ মই 2016 চনত PRCN কোর্স করেছো, NCC-ৰ পৰা মই PRCN সেকেন্ড কমিশন অফিসার প্রমোশন পাইছো। ইয়ার পিছতে মই 35 ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ আছিল 2010 চনত গোয়া মারগাঁওত আছিল। তারপিছতে যেতিয়া মই চাকরি সূত্রে APSC আমার সিলেকশন হয়, APSC 2004 চনত হয়েছিল আর আমার এপয়েন্টমেন্টও চয়েত হয়েছিলগে 2006 চনত। আর সেই মুহূর্তত মোক পোস্টিং করাইছিল সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলচর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মোক ট্রান্সফার মানে এপয়েন্টমেন্ট করাইছিল। তাতে মই 2 বছর করার পিছত লগেলগে মই PhD কমপ্লিট করলো। 2009 চনত মই PhD লাভ করলো। ইয়ার পিছতে মই বদলি হলো তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই মূর পরিক্রমার ভিতর যখন বিদ্যালয় আহিলো, ইয়াত কব লাগিব তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়খন 1868 চনতে স্থাপন হয়েছিল। এই বিদ্যালয়তে আমার যিসকল অসমৰ পুরোধা ব্যক্তি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণুপ্রসাদ রাভা, ফণী শর্মা আর শেষতকৈ আমি ডক্টর ভূপেন হাজরিকার কথা কব লাগিব, আমার বিদ্যালয় ছাত্র আছিল। এনেকুৱা এখন অসমৰ পুরোধা বিদ্যালয় যিখন বিদ্যালয় আজি ব্রহ্মপুত্রর উত্তর পারত, যি আমার তেজপুর বনাঢ্য সংস্কৃতি যত শিলেও কথা কয়, তেতিয়া বিদ্যালয় আহি মই কাম করে বহুত সুখী হয়েছিল। আর তেতিয়াই মই এটা মনতে কল্পনা করেছিল এই বিদ্যালয় থাকি মই কিছু কাম করব লাগিব, আর কাম করা মানসিকতা মোৰ বহুত বেশি আছিল। সেই মুহূর্ততে মোৰ আমার NCC দায়িত্বটো মোৰ হাতলৈ আহে।